একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নিজের কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা রাজ্যের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানুষের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়াও তাদের কর্তব্য। গতকাল এ কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

জনগণ আপনাদের অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে অনুভব করতে হবে, রাজ্যের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দায়িত্বও আপনাদের। গতকালই একথা বলেছেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

এই কথা বলেছেন শ্রী ওম বিড়লা বা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল। আপনারা জানেন গতকাল এবং আজ এই দুদিন ব্যাপী রাজ্যে চলছে এক বিশেষ কর্মসূচি। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজন হয়েছে এক কর্মসূচির। সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষিতে যে বিধায়করা নির্বাচিত হয়েছেন, মূলত তাদের মধ্যে যারা নবনির্বাচিত প্রথমবারের বিধায়ক, তাদের জন্যই আয়োজন করা হয়েছে এক প্রশিক্ষণ শিবিরের। আজ সেই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। বিধায়ক হিসেবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, প্রশ্নোত্তরসহ অন্য সংসদীয় প্রক্রিয়া কিভাবে চলে, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক কার্যাবলী এবং বাজেট প্রক্রিয়া, শিষ্টাচার, এইভাবে বিষয় ভাগ করে অতিথি বক্তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়ে পরামর্শ দেবেন, তাদের বক্তব্য রাখবেন।

দুদিনের এই যে শিবির, আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব আর একটু পরেই অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে যারা থাকবেন উপস্থিত, বক্তব্য রাখবেন শ্রী রথীন্দ্র বোস, বিধানসভার মাননীয় অধ্যক্ষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ। এছাড়াও এই পর্বে বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। এই পর্বে সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি। ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়।

প্রথা বললেও যেন সঠিক শব্দটা বলা হয় না। আসলে প্রকৃতির এটাই নিয়ম যে যারা নতুন, যারা নবীন, তারা পরামর্শ নেবেন, তাদের দিশা দেখাবেন অগ্রজরা, প্রবীণরা। বিধানসভার ক্ষেত্রেও সেই একই ধারা অনুসৃত হয়ে চলেছে বছরের পর বছর।

যারা এই পর্বে বক্তব্য রাখবেন বা সমাপ্তি ভাষণ বা ধন্যবাদ জ্ঞাপন করবেন, তাদের কাছ থেকে যারা নতুন, তারা যে প্রাণিত হবেন, তারা যে উদ্বুদ্ধ হবেন, তারা যে দিশা দেখবেন, সেই মানুষদের রাজনৈতিক জীবনের দিকে একবার একটু তাকিয়ে দেখব। যে অভিজ্ঞতা তারা তাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সঞ্চয় করেছেন, তা আজ উজাড় করে দেবেন নবীনদের জন্য, যাতে আমাদের আগামীর পথ চলা প্রশস্ত হয়, সুগম হয়। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের মাননীয় স্পিকার অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বসু। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এ বছর থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব সম্প্রতি তাকে আমরা পেয়েছি উত্তরবঙ্গ থেকে। তিনি প্রথমবার বিধানসভার স্পিকার হয়েছেন। রথীন্দ্র বসু উত্তরবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করেছেন। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং তিনিও এবারের প্রথম বিধায়ক। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমরা 15ই মে এবছর তাকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে পেয়েছি এবং প্রথমবার স্পিকার হওয়ার পাশাপাশি তিনি এই পদের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বও করছেন।

আজ বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা শুনবেন তার কথাও, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। 2024 সাল থেকে ভারতের 34তম আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অর্জুন রাম মেঘওয়াল। তিনি 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভারী শিল্প এবং সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী, 2016 থেকে 2017 সাল পর্যন্ত অর্থ এবং কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী এবং 2016 থেকে 2017 সাল পর্যন্ত জলসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সাল থেকে রাজস্থানের বিকানের নির্বাচনী এলাকা থেকে লোকসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালে তিনি শ্রেষ্ঠ সংসদ সদস্য পুরস্কারে ভূষিত হন। রাজস্থানের বিকানেরের ডুঙ্গার কলেজ এবং ফিলিপিন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, LLB এবং MBA ডিগ্রি অর্জন করেন। 1977 সালে আইনে স্নাতক হওয়ার পর 1979 সালে কলা বিভাগে স্নাতকোত্তর করেন। 2009 সালে বিকানের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি বিকানের নির্বাচনী এলাকা থেকে 16তম লোকসভার জন্য পুনরায় নির্বাচিত হন। তিনি লোকসভায় ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ এবং হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন। 2019 সালের মে মাসে শ্রী মেঘওয়াল সংসদীয় বিষয়ক এবং ভারী শিল্প ও সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হন। তিনি রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার আগে রাজস্থানের একজন উচ্চপদস্থ IAS অফিসার ছিলেন। এমন অভিজ্ঞতা সম্পর্ক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ

এর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছ থেকে নবীন বিধায়করা পরামর্শ পাবেন, আশা করা যায় তাতে আমাদের এই রাজ্যের রাজ্যবাসী হিসেবে তার সুফল আমরা নিশ্চয়ই পাবো।

আজ এই নবনির্বাচিত বিধায়করা। শুনবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ নারায়ণ সিং এর কথাও। শ্রী হরিবংশ নারায়ণ সিং সাংবাদিক, পাশাপাশি রাজনীতিবিদ। তিনি রাজ্যসভার ১৩তম ডেপুটি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য বা এমপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার পরিচিতি এবং কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভায় মনোনীত করেন। এর আগেও তিনি ২০১৪ থেকে দুটি মেয়াদে বিহারের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের অতিরিক্ত মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং, যিনি এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। তার কাছ থেকেও এই নবনির্বাচিত বিধায়করা শুনবেন আগামীর পথ চলার দিক দিশা সম্পর্কে।

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য গতকাল তেসরা জুলাই থেকে আজ পর্যন্ত এই দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন গতকাল করেছেন লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু স্বাগত ভাষণ

দিয়েছেন এবং দুদিনের এই প্রশিক্ষণে বিধায়কদের আইনসভায় কিভাবে কাজ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, বিল পাশের নিয়ম, বাজেট কমিটির কাজ, বিধায়কদের অধিকার, দায়িত্ব এবং ডিজিটাল বিধানসভা ব্যবস্থা সম্পর্কে জানানো হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার অধ্যক্ষ, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে বক্তব্য রাখছেন। তাদের অভিজ্ঞতা থেকে নতুন বিধায়করা আইনসভা পরিচালনার বিভিন্ন দিক শিখে নিচ্ছেন। আজ অর্থাৎ 4 জুলাই এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও উপস্থিত থাকবেন আজ লোকসভা স্পিকার ওম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল থাকবেন, রাজ্যসভার উপসভাপতি শ্রী হরিবংশ এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা।

রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলমত নির্বিশেষে সব বিধায়কদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রশিক্ষণে। একই সঙ্গে বাংলার ঐতিহাসিক গৌরব পুনরুদ্ধারের কথাও তিনি বলেছেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে বিধানসভাকে কার্যকর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের সব দলের বিধায়কদের নিয়ে আয়োজিত দুদিনের এ বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু, বিরোধী দলনেতা, বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসক ও বিরোধী দলের বিধায়করা। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়ন, বিধানসভার রীতিনীতি এবং গণতান্ত্রিক দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনারা গরিব প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুন, তাদের কথা আপনারা বলুন, তবেই তো এগিয়ে যাবে রাজ্য। আজ গোটা ভারত এ রাজ্যের দিকে তাকিয়েছে, অনেক আশা নিয়ে সাধারণ মানুষ আপনাদের বিধানসভায় পাঠিয়েছেন, প্রায় 200 জন প্রথমবার।

জিতে এসেছেন তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুক্রবার গতকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে যোগ দিয়ে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে এই কথা বলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ মাননীয় ওম বিড়লা আরও বলেছেন যে আপনারা আরও অনেক জানুন, শিখুন, নেতৃত্ব দিন। বিধানসভা থেকে আপনারা দেশের নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসুন, বিধানসভা থেকে দেশের নেতৃত্বের জায়গায় অবশ্যই আসবেন আপনারা, আমরা আশাবাদী। যতক্ষণ বিধানসভায় থাকবেন শুধু নিজের কথা নয়, অন্যের বক্তব্যও শুনুন, তর্ক শুনুন, তথ্য জানুন, তবেই সমৃদ্ধ হবেন।

গতকাল থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী এই যে কর্মশালা প্রশিক্ষণ শিবির নবনির্বাচিত বিধায়কদের জন্য, সেই অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, যারা এখন নতুন বিধানসভায় এসেছেন তাদের সামনে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ সংসদীয় জীবন, সবকিছু ভালো করে জেনে নিন, শিখে নিন। সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য কঠোর শ্রম এবং নিষ্ঠার প্রয়োজন, এবং এই যে ভালো করে সবকিছু শিখে নিন, জেনে নিন, এই উদ্দেশ্য নিয়েই আজ বক্তব্য রাখবেন আমাদের দেশের বিশিষ্ট, প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক এবং ভারপ্রাপ্ত মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত বিশিষ্টজনেরা। সেই পর্বে গতকাল আমরা শুনেছি এবং আজও বিধায়করা শুনবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লার কথা, তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সংসদীয় গণতন্ত্রের পাঠ তিনি দেবেন তার বক্তব্যের মধ্য দিয়ে এই নতুন বিধায়কদের। 2019 সালে তিনি প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন, বর্তমানে তিনি লোকসভার 17তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা 2024-এর 26 জুন তাকে পেয়েছি দ্বিতীয় মেয়াদের জন্য আরও একবার। 2014 সাল থেকে তিনি রাজস্থানের কোটা নির্বাচনী এলাকা থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 2003 থেকে 2008 এই সময়কালে তিনি রাজস্থান সরকারের প্রতিমন্ত্রী পর্যাদার পদমর্যাদার সংসদীয় সচিব ছিলেন, সংসদ সদস্যও তিনি কোটা নির্বাচনী এলাকা থেকে 16তম, 17তম এবং 18তম লোকসভায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাকে আমরা পেয়েছি এই ভূমিকায়। এবং 16 লোকসভায় শক্তি বিষয়ক স্থায়ী কমিটি এবং

সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন শ্রী ওম বিড়লা। জুন 2024 সালে তিনি দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তার এই দীর্ঘ সংসদীয় যে রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা, তা তিনি ভাগ করছেন এই দুদিন ধরে নতুন বিধায়কদের মধ্যে।

এই কর্মশালার প্রথম দিন গতকাল রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলেছেন, বিধানসভার সমস্ত কাজকর্ম এখন থেকে ডিজিটাল হবে। এতে বিধায়করা নিজেরাও যেমন সমৃদ্ধ হবেন, তেমনি তার এলাকার মানুষরা সরাসরি অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। দেশের অন্যান্য রাজ্যের মতোই এই বঙ্গেও ডিজিটাল বিধানসভা হবে, ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, কলকাতা মানেই তার কাছে সিটি অফ জয়, বাংলা মানেই সাহিত্য, বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের পীঠস্থান। এই বাংলায় একসময় তিনি 5 বছর ছিলেন, সেই সুখস্মৃতিও তিনি ভাগ করেছেন নতুন বিধায়কদের মধ্যে।

0: ইমন সরকার, হারমোনিয়াম পর কমলাক্ষ মুখোপাধ্যায় আর তানপুরা পর কোয়েল সাহা।
1: Tonight, Pandit Arnob Chattopadhyay is accompanied on the tabla by Imon Sarkar, on the harmonium by Kamalaksha Mukhopadhyay, and on the tanpura by Koel Saha.
0: Khayal Gayan ke is karyakram ki shuruaat Pandit Arnob Chattopadhyay raag Yaman ke saath karenge. Yeh bandish purvardh mein vilambit ek taal, tatpashchat drut teen taal mein abadh hai.
1: Pandit Arnob Chattopadhyay begins his Khayal recital with Rag Yaman. The composition is set to Vilambit Ektal followed by Drut Tintal.